জগদীত সিং আর সহশিল্পী কণ্ঠর ভজনটি শুনিলে। জগদীত সিং আর সহশিল্পী কণ্ঠত এইবার শুনো আন এটি ভজন।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।
2: মেরে প্যারে দেশবাসীও, জব হমারে দৃঢ় সংকল্প কে সাথ সামূহিক ভাগিদারি কা সঙ্গম হোতা হয় তো পুরে সমাজ কে লিয়ে অদ্ভুত নতিজে সামনে আতে হ্যায়। ইসকা সবসে তাজা উদাহরণ হ্যায় এক পেড় মা কে নাম। ইয়ে অভিযান অদ্ভুত অভিযান রহা। জন ভাগিদারি কা এসা উদাহরণ বাকই বহুত প্রেরিত করনে ওয়ালা হ্যায়। পর্যাবরণ সংরক্ষণ কো লেকর শুরু কিয়ে গয়ে ইস অভিযান মে দেশ কে কোনে কোনে মে লোগো নে কমাল কর দিখায়া হ্যায়। মে এসে সভি প্রয়াসো কি হৃদয় সে সরাহনা করতা হুঁ। মেরা আপসে ভি আগ্রহ হ্যায় কি এক পেড় মা কে নাম ইস পবিত্র অভিযান সে আপ জরুর জুড়িয়ে।
0: বিবিধ ভারতী গুয়াহাটির বিভিন্ন অনুষ্ঠানত ভাগ লোবলৈ আপুনি আমালৈ হোয়াটসঅ্যাপত মেসেজ করিব পাৰে। আমার নম্বর হৈছে 6003166944। পুৱা প্ৰচাৰিত ফোন ইন অনুৰোধৰ গীতৰ অনুষ্ঠান সুৰধ্বনি আৰু সন্ধিয়া প্ৰচাৰিত সান্ধ্য আলাপ অনুষ্ঠানটিলৈ আলোচিত বিষয় সম্পৰ্কত আপোনাৰ মতামত আদি প্ৰেৰণ কৰিবলৈ আপুনি আমাৰ হোৱাটছএপ নম্বৰটি আজি টুকি থওক। আমাৰ নম্বৰ হৈছে 6003166944। আপোনাৰ সৈতে আমাৰ যোগাযোগৰ এক নতুন মাধ্যম হৈছে হোৱাটছএপ মেছেজ। আমাৰ নম্বৰ 6003166994।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি মঙ্গলবার, 1433 ভাস্কুরাব্দর আহার মাহর 22 দিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 7 তারিখ। পঞ্জিকার পর পোয়া তথ্য অনুসর আজি কৃষ্ণপক্ষর সপ্তমী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:41:51, আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:14:54।

সর্বোচ্চ অসামরিক সন্মান পদ্মশ্রী লাভ করে মহেন্দ্র সিং ধোনিয়ে। 2011 চনের 1 নভেম্বরত ভারতীয় স্থলসেনায় সন্মানীয় লেফটেনেন্ট কর্নেল র্যাঙ্ক প্রদান করে মহেন্দ্র সিং ধোনিক। কপিল দেবর পাছত এই সন্মান লাভ করা মহেন্দ্র সিং ধোনিয়ে হয়েছে দ্বিতীয়গী ভারতীয় ক্রিকেটার। 1981 চনের আজির দিনটিতেই জন্ম হয়েছিল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা উইকেট রক্ষক বেটার মহেন্দ্র সিং ধোনির। ভারতীয় চলচ্চিত্র জগতের এগারী প্রসিদ্ধ অভিনেতা দিলীপ কুমার, তেখেতর প্রকৃত নাম আছিল মোহাম্মদ ইউসুফ খান। দিলীপ কুমারের জন্ম হয়েছিল 1922 চনের 11 ডিসেম্বরত। ট্রেজেডি কিং নামে পরিচিত অভিনেতাগীর কেরিয়ারের প্রথম ছবি আছিল 1944 চনত মুক্তি লাভ করা জুয়ার ভাটা। নায়ক হিসাবে 6টা দশকত 60খনেরও অধিক ছবিত অভিনয় করেছিল দিলীপ কুমারে। অভিনয় ক্ষেত্রলৈ আগবঢ়া অবদানের 1991 চনত পদ্মভূষণ, 1994 চনত দাদা সাহেব ফালকে বঁটা, 2015 চনত পদ্মবিভূষণ সন্মান লাভ করবলে সক্ষম হয়েছিল এইগারী অভিনেতায়।

0: পরিবেশন আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর, রূপালী লহর।
1: রূপালী লহরের আদর শ্রোতা, আপনার নমস্কার। আজির রূপালী লহরত কুলবরুয়ায় কণ্ঠদান করা আর সংগীত পরিচালনা করা সিনেমার কিছু গীত আপনার উপলব্ধি আগাম। এই বিষয়ত হেমন্ত নাথর সহযোগত কথাংশ রচনা।

দূরে দূরে কিয় আসা বজালা মুরলি। আজির গীতিমালিকা অনুষ্ঠানত প্রথমে ইয়া দুর্গাময়ী বরার কণ্ঠর গীত, গীতিকার সুচিন্দ্র কুমার অধিকারী, সুর প্রভাত শর্মাৰ।

0: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথা তো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: তাত কি হয়
1: হেরো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকলো বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহায়
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: আমি পরবর্তী শ্রোতাগৰাকীৰ সৈতে

লাইভ ফোন ইন কল্পতরু অনুষ্ঠানটির আজিল ইমানতে অন্ত পড়িল। এ আকাশবাণী গুয়াহাটির মহাবাহু জীবন সুরভিক।

0: অনুষ্ঠানটির এইবারের অতিথি সত্রীয় সংগীতের শিল্পী গুণীন্দ্রনাথ ওজা। তেখেতর সহিত কথা পাতিছে অশোক ভট্টাচার্যয়। এয়া শুনক গুণীন্দ্রনাথ ওজার সংগীত যাত্রার ষষ্ঠ তথা শেষ খণ্ড।
1: ওজা ডাঙরিয়া নমস্কাৰ।
2: নমস্কাৰ।
1: আমি আপোনার সংগীত যাত্রার ষষ্ঠ আর শেষ খণ্ডত উপনীত হয়েছো। ইয়ার আগে আমি গীতর বিভিন্ন ধারার আপুনি পরিবেশন করা বিভিন্ন গীতর কথা পাতিলো। তারপর আজি এই শেষ খণ্ডত আমি দুটা কথা পাতিব লৈছো। এটা হৈছে আপুনি কিছু পরিমাণে সমবেত কণ্ঠর গীত আদিতো অংশগ্রহণ করেছে, আধুনিক গীত তারমানে এইবিল, আর তার লগতে আপনার নৃত্য, এই কথাটো আমি খুব বেশিকে পতা হওয়া নাই। প্রথমতে কোকসন আপুনি যে আমাক প্রথমে কি শুনাব, অকমান শুনি লো আপনার কণ্ঠ কিবা।
2: মহাপ্রয়োগ মাধবদেবর নামঘোষার
1: হয়
2: অমূল্য দুলুর চন্দ্র সুর গাব খুঁজছো,
1: অকমান গাই শুনাওক আমাকে।

কার্ডম লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু বীরটার জিঠ বীরটার পড়িয়া বাংলি মদন সিং রংফা ক্রেট থরক আসাম এসেম্বলি বাজেট সেশন পিনি নিনিয়ার নিল আদা পরফাইসির কেপেন এসেম্বলি পিনিয়া দুনথুয়ার নি আকাম চেংপনল এসেম্বলি জিরো আর্স আহুত পেনাঙার দিকে দোয়ালামা পুথাক চিংবাই পনল ড্রাগস ফ্রি আসামা পুথাক এসেম্বলি আলং চিংবাই পো এসেম্বলি কেচারি ফারুক থমরা ইসি আরন পেন্টা অং দুঙালা মাফুথা চিংবাইপ পাতুমি পেন কেচেং নিং কী সেশন কেদুজিয়া হুট ক্রিট হরক আমাই পালুপনপো ফাইনেন্স মিনিস্টার জয়ন্ত মল বড়ুয়া জাখংনিফাই কেবানী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গভর্নমেন্ট সেকেন্ড টার্ম সাহুত আফ্রাংসি ফুল বাজেট পাকলাংপো জাখংনিফাই থংকেবরা এসি আর্নি বাজেট সেশন ইংটনপো হাবার আলু রিহিংমি কে সাপ্লাই কেমেমে গভর্নমেন্ট স্কুল আলং চার্লি বাঙাফাই কে কম কাপ্রেগা ডেট আমলুক পু কে পাংথেক পেন ডেট আরাতাফান কে পাসুং পেন ডাংলক আসন আসন আলামা পুথাক পাতুমি অপোজিশন পার্টি প্রটেস্ট পাদুল পাতুমি সেশন আহুত এসেম্বলি আলং কেফাং অক আহুত হাওয়ার আলু রিহিংমে লুট সিডিং মতে রিহিংমে কেথান আপুথাক কেচিংকি আফান কংগ্রেস পেন মাংল পুনাথু হাওয়ার আলু গভর্নমেন্ট স্কুল আমখা কাঙ্কিরা পুথাক এসেম্বলি লং কিচিংকি চিংবাই আফান রাইজর দল মাংল এসেম্বলি লং পাতুমি আকিমি কেসেং আমরি কনস্টিটুয়েন্সি এমএলএ ডক্টর হাবি তেরন আফান পাতুমি ডেপুটি স্পিকার আংহ আফান ইংবাইল বিজেপি এজিপি লাপেন বিপিএফ পার্টি ডক্টর হাবি তেরন আফান ডেপুটি স্পিকার আরপু কেংবাই আফান কেথম নমিনেশন ফাইল পনল অপোজিশন পার্টি নমিনেশন কে ফাইল ফে আজক আলাংলি আন কনটেস্ট ফেন হাইল পাতুমি হাউস আলং পেনাং আন বিল পাকলাংল চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি দিল্লি কিমিয়া লং জাপান এম্বাসাডর ওয়ান কেইসের পেন চিংকি চিংবাইল কিচিংকি চিংবাই আহুত আলাংলিতুম বাঘিনী সেমি কন্ডাক্টর জাকং কেমে লাপেনতে জাপানি সালাম ট্রেনিং আপুথা চেঠানল আসাম জাপান আলাম ট্রেনিং কেপি আপুথাক আর ডি পি পপু চিফ মিনিস্টার আকেহাই জাপানিজ রিপ্রেজেন্টেটিভ আফান থান পাচি নিপনল কিচিং কি চিংবাই আহু জাপান এম্বাসাডর চিফ মিনিস্টার আফান জাপান রীতি নীতি আশা পাজনল কেকলাং দং আলাম কে টেকনোলজি স্কিল ডেভেলপমেন্ট লাপেন ইনফ্রাস্ট্রাকচার আসন কাপড়ে কাপড়ে কাপুথাক আসাম লাপেন জাপান আংবং কেচেরাপ আর ডি পি ল জাপান ইন্ডিয়া কাপড়ে কাপড়ে কা ডেমালং ইনভেস্টমেন্ট কেকলেম জি আফান আনিং কেহাং চেপাকলাংল স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট পিনি বন মহোৎসব আহপ্তা কিজুদারনিয়া পুথাক দোয়ান এসেম্বলি কনস্টিটুয়েন্সি আলং জন্মদিন হপত উদ্যানপু ইসি পার্ক

লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু কার্বি আংডেং এবং লাকে মিডিয়াম ওয়েভেলং মিটার্স ফারুপ লিরা ক্রি সিরা টকবর ফো কিলো আর্সালং ফারুদ্রক সিরা ইংকরাসের ক্যাপ লাপেন এফ এম লংকে ফারু সিরা ইসিরা টকবর থ্রক মেগাহার্স বিনিকে জাখং নিফাই থ্রক সি দুর্মিয়ারনি

0: কার্ডম নি
1: কার্ডম ই
0: পিনিলি তুমরা ডাক কাজেন কি নাজি আলাম থেপি বিনং বাং কিলা পহেলো কেরয় কিবু লাপংস আলাম জিরা পুথা নন আলম নালি কেরয় কিবু কবে পিলমা লাপংস আলাম জিরা থানি মানে
1: অ নন আলম কিবু লাগে কেনে ভার্ডামান লাপে বেবি উল গ্রেপস এন্ড লাসন ফোর প্লাইট হেদি আ কোয়ালিটি বেলেক বেলেক দো সেটা এমেথা আনুতিন তা মানে

0: ta do ma ti di na sila persona lam nang ke than long pata che hok tik lo
1: ante la mo pa nang li than lo nang li di ma ta dor ne ante nang li puthot ke pa kam thu lang puthot a hormu ke supply plo tang te ka phre ke dim ke pa le je pa ham phan la pan se ke bu ke roy ke pa ong je pan ta nang li ling ha mani
0: o ni li ning hang la si non la o sumar ke ni li pang rum bom lo non ta de thor pen bang trok do dak se bhara do lo la tuma phan ke pathek ta pathek lon ge la non pabu po an ke thekser an na ki bu bang ge ni la lang tum hana nam se pilo
1: oh
0: mane ke neli neli hon de pipo hedi na pabu pipo neli ke mola season hu jordan po he se ta lang tum hana nam se pidel
1: me paralam jero
0: ki bu na ke lang tum ta mane eni la po jo dukok sitan ke han sabon jang thu phana cross
1: long pom lo ga lang lo na le pathe po lo ningra pa lo ni la pen radio kar jo korte ing tum ke la bang so kar jo pen aning ke rumo santa dopo
0: anang
1: ke humriya son dopo la ke me paralam jero lo kachi na ji pate ka ji thana ji kachi mum ne lam ta dopik la la bang song mong ta pathi hek pen na le ninga klong pen la bang so lam jero puthak ite thini bak than lam
0: ningarong piklo la personal le tum pen apor ki mi ke longbo ma pot a kol anso se nang le tum ma phan ke klem ge dam long dai her jume pi dona la si non ni lila radio kar jua pai marli korti marli mu marli tum phan ke nang sot ke than kan ji ke la pen lo la puson se kado bia kar bi pi tum ta kabor i do tang te mane che hok la pen kachali ji ya tum aning hang o do polote non of sitani li address ke che than bom lo di phurong chingri নিলিমেন কে রসলিন তক বিপি পুলো আলাং লি তুম বাংলো তে হাদা নিলি ফান লং পো লাসি কে থান জি কে মানে আলাং তুম কাচারি জি আলিং সিতা নিলি থানন থেকলো মিসিন পেন সিতা হোলা পেন সিতা লা পেন নন কাচারি তুম তা বাং বম তুম তা দুমা তি দিয়া কে হেলো পেন তা লাসি লা পুসন আলাং লি তুম নন হালা কি বুয়া আবি আবি দেলাং মাত ফাং অক্সিলাং পুসি মাথা বম বন সিতা এ ঝাক তুম বাং কেরে সে তুম বাং নন বাং বম লো মাতি দি নন পেন চার্লি দুন বু বম লো তে মুকাং সামচিং ছয় লক পো লাসি পুসি মাথা লা লাসি নন আলাং তুমতা লা পুসনা নিং গে হাংডু পুলতে বাংলাতে নিলি কে থানজি ফান বাংকে কাই কে তে চিসিক দিং লহে আলাং লি তুম ফান্তা লা পুসন কে চালি রেবজি ফান্সি চুনিং রিল
1: মে পারলাম জেলো নিলাং লি অপর টিহেক পেন লা সংসুরি লাম গে থান থেকে পর রাডা ফান এসে থে নিবেসে তামে ইতুম কাচি থান কাচি মুম পেন আরজুন পেন মাসব সুই নিপো বসে নিম থেলো নসি মোফিয়া পর কে মে জংসি লং লি পুতান তিল তুম লা পানসা আলাম জির কে মে জে থান তুলো না নি তান্তে পিনি কে ইল তুম কাচি থান কাচি মুম তালা পলিং তনো না কার্ডম
0: কার্ডম
2: লাপনসি রোসলিন তকবি পিপেনচি হুচিপুর লামজির আরজুক লংটাংল লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু দর্মালিয়া দুনথু লুন আরজুক লংপ মঙ্গল রং পিপেন কিলুন আলুনা লামথে পিপটলনি আরজুক সেনা

প্রথমে শুনক আজি প্রচার হবলগীয়া অনুষ্ঠানৰ সম্পর্কে। সন্ধিয়া 5:55 আর 7:05 বৃন্দগান, 6:10 কৃষি জগত অনুষ্ঠানত গ্রীষ্মকালত হাঁহ কুকুরার যতন এই বিষয়ে ডক্টর শাহজাহান আলীর সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎ গ্রহণ ভাস্কর জ্যোতি আচার্যর, প্রযোজনা উৎপল বরার। 6:40 নবনীতা মণ্ডল মল্লিকর কণ্ঠর ভজন, 7:20 আকো শুনোয়া হক। 7:30 ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, 7:35 সলিন চন্দ্র রাভার কণ্ঠর রাভা গীত, 7:45 রঞ্জুমণি শইকীয়ার কণ্ঠর আধুনিক গীত, নিশা 8:02 খেল আর খেলুৱৈ অনুষ্ঠানত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এই বিষয়ে আলোচনাত ভাগ লব জিতেন শর্মা, নয়ন প্রসাদ আর সৌরভ কুমার বরায়, প্রযোজনা সহযোগী সহস্রাব্দী দত্ত, অনুষ্ঠানটির প্রযোজনা প্রভাল কুমার শর্মার। ৮:20 সুরৰ শৰাই, আজিৰ শিল্পী অপর্ণা দত্ত চৌধুরী, সংগীত সংরচনা কিশোর দাসর, 8:30 আধুনিক গীতর অনুষ্ঠান, 9:00 চিত্রগীত, 9:30 সাধক সুন্দরর অনুষ্ঠানত যশস্বী কণ্ঠশিল্পী বিউটি শর্মা বৰুৱাৰ সৈতে কথোপকথনের দ্বিতীয় খণ্ড, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর, 10:00 রামধেনু। শ্রোতাসকল, এতিয়া শুনক কাইলৈ প্রচার হবলগীয়া কেইটিমান অনুষ্ঠানের বিষয়ে। পুৱা 9:20 প্রভাতী তরঙ্গ আগবাব ইন্দ্রজিৎ দাসে, নিশা 9:30 সাহিত্য চোরা অনুষ্ঠানত মৃগেন শর্মার গল্প আর অন্তরীপ কাকতির কবিতা, প্রযোজনা প্রবাল কুমার শর্মার, বিয়লি 5:45 বিদ্যার্থীর অনুষ্ঠান ডক্টর দীনেশ চন্দ্র গোস্বামীর আলেখ্য আকাশ আমাক অকনি আকাশ দিয়ার প্রথম খণ্ড, দিনের 1:50 হীরামণি ডেকার কণ্ঠর লোকগীত, 12:30 আইদেউর বোলনী অনুষ্ঠানত অবসরী জীবনের অমিয়া শিতানত কল্যাণী ভট্টাচার্যর সঙ্গে হওয়া সাক্ষাৎকার, সাক্ষাৎ গ্রহণ ভাস্বতী কলিতার, পুৱা 7:30 স্মৃতির দিনলিপি অনুষ্ঠানত কৌস্তুভনী শইকীয়ার সঙ্গে হওয়া সাক্ষাৎকারর পঞ্চম খণ্ড, সাক্ষাৎ গ্রহণ অশোক ভট্টাচার্যর, 6:55 জ্ঞান বিজ্ঞান। দিনের 11:30 আমার যুববাণীর পর অনুষ্ঠানত সাধুকথা শীর্ষক এখনি আলেখ্য আগবাব ত্রিদিশা বরা আর কস্তুরীমা দাসে, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর, 12:15 শ্রোতার অনুরোধর গীতর অনুষ্ঠান কল্পতরু, 5:25 গয়া মহিলার অনুষ্ঠানত সিপাঝারর হাতঘড়িয়াত থলিতে বাণীবদ্ধ করা এটি অনুষ্ঠান, প্রযোজনা উৎপল বরার, সন্ধিয়া 6:10 কৃষি জগত অনুষ্ঠানত বর্ষাকালীন মাহ জাতীয় শস্যর ব্যবস্থাপনা সম্পর্কে এটি আলোচনাত ভাগ লব ডক্টর পল্লবী ডেকা আর জুরি তালুকদারে, প্রযোজনা উৎপল বরার, নিশা 8:02 ধারাবাহিক নাট উদয় ভানুর চরিত্র দ্বাদশ খণ্ড, মূল উপন্যাস মামনি রৈশম গোস্বামীর, অনাতার নাট অভিযোজনা আর প্রযোজনা ব্রজেন বরার, নিশা 10:00 অভিলেখাগারর পৰা অনুষ্ঠানত গীতিকার নুরুল হকর জীবনের বিষয়ে কিছু কথা আগবাব ইন্দ্রজিৎ দাসে, অনুষ্ঠান পরিস্থিতি ইমানেই।

0: শাহে কয় যে দিল্লী পরিবেশ পরিবর্তন করার লক্ষ্যে এই উল্লেখযোগ্য পদক্ষেপ লওয়া হয়েছে। কয় যে দিল্লী সরকারে 5,000 হেক্টর ভূমি বনভূমি হিসাবে ঘোষণা করে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রীশাহে কয় যে কেন্দ্রীয় সরকার আর দিল্লী সরকারে পরবর্তী 4 বছর 6,300 হেক্টর সেউজীয় উচ্চ ভূমি অঞ্চল বনভূমি হিসাবে গড়ি তুলব।
1: 6,300 হেক্টর হরিত রিচ দিল্লি কা ফেফড়া বনকর দিল্লি কে পর্যাবরণ কি সুরক্ষা করেগি। 1 করোড় সে অধিক দেশী পৌধে, 35 লাখ সে জাদা বড়ে বড়ে বৃক্ষ কে পৌধে আর 65 লাখ অন্য ঝাড়িয়া বাঁশ আর ঔষধীয় রোপে লগানে কা কাম হোগা।
0: মন্ত্রীগে যমুনা নৈ পরিষ্করণের কাম সরকারে অব্যাহত রাখিছে বলে উল্লেখ করে। কয় যে দিল্লীর গোশালাসমূহের গোবর প্রত্যক্ষভাবে যমুনা নৈত পেলাব নিব। শ্রীশাহে আজি ভার্চুয়াল ব্যবস্থায় 300 বৈদ্যুতিক বাস, নতুনক নির্মাণ করা 3টা বাস আস্থান আর 40টা যান বাহনের প্রদূষণ পরীক্ষণ কেন্দ্র মুক্তি করে। সিরিয়ার রাজধানী ডামাস্কাসত আজি বিয়লি হওয়া 2টা বিস্ফোরণত 4গৰাকী আরক্ষী বিষয়াসহ 18গৰাকী লোক আহত হয়। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রো আর সিরিয়ার রাষ্ট্রপতি আহমদ আল সারা রাষ্ট্রপতি ভবনত বৈঠকত মিলিত হওয়ার কিছু সময় পূর্বে এই বিস্ফোরণ সংঘটিত হয়। ফ্রান্সের রাষ্ট্রপতিগী কালি সিরিয়ার রাজধানী চহরত উপস্থিত হয়। যুদ্ধ বিধ্বস্ত দেশখনত পূর্ব মুরব্বী বাশার অল আসাদ কার্যকালের অবসানের পাছরেপরা এয়া হয়েছে ইউরোপীয় সংঘর নেতার প্রথম ভ্রমণ। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রো থকা হোটেলখনের সমীপতে এই বিস্ফোরণ সংঘটিত হয় বলে ভালেমান সংবাদ গোষ্ঠীয়ে জানিবলৈ দিছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ভবনের কার্যালয়ে জারি করা একটা বিজ্ঞপ্তিত জানিবলৈ দিছে যে রাষ্ট্রপতি মেক্রো সুকলমে আছে আর ভ্রমণ অব্যাহত থাকিব। সিরিয়ার আভ্যন্তরীণ মন্ত্রালয় সূত্রে জানিবলৈ দিছে যে দেশখনের সুরক্ষা বাহিনীসমূহে বিস্ফোরণ সংঘটিত করার বাবে রখা 2টা বিস্ফোরক সামগ্রী ধরা পেলার পাছত ইয়াক নিষ্ক্রিয় করবলে চেষ্টা করে থাকার সময়তে বিস্ফোরণ সংঘটিত হয়। মাহটো আৰম্ভণিতে মধ্য ডামাস্কাসৰ এখন কেফেত বোমা বিস্ফোৰণ হৈ 9গৰাকী লোক নিহত হোৱাৰ বিপৰীতে 20গৰাকী লোক আহত হৈছিল। দেশখনৰ কৰ্তৃপক্ষই এয়া সন্ত্ৰাসবাদী আক্ৰমণ বুলি উল্লেখ কৰিছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানে কয় যে মাঙ্গালুরু ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানক ইন্দোনেশিয়াত ইয়ার একটা চৌহদ মুক্তি করার বাবে দিয়া অনুমতিক ভারতীয় শিক্ষাখণ্ডত একটা নতুন যুগের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ইন্দোনেশিয়া ভ্রমণের সময় এই চৌহদটি স্থাপনের প্রস্তাবত অনুমোদন জানায়। বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আজি আমেরিকা যুক্তরাষ্ট্র আটলান্টাত হবলগীয়া প্রি কোয়ার্টার ফাইনেলর এখন খেলত আর্জেন্টিনা ইজিপ্তর মুখামুখি হব। ভারতীয় সময় অনুসরি খেল নিশা 9:30 অনুষ্ঠিত হব। আনহাতে কানাডার ভ্যাঙ্কুভারত আজি হবলগীয়া প্রি কোয়ার্টার ফাইনেলর অন্তিম খেলত কলম্বিয়া সুইজারল্যান্ডর বিরুদ্ধে অবতীর্ণ হব। ভারতীয় সময় অনুসরি খেল মাজনিশা 1:30 অনুষ্ঠিত হব। বাতরি শেষ করার আগে প্রধান বাতরি কেটা আকো এবার পড়ি দিছো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আজি ভারত ইন্দোনেশিয়ার শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বর আহ্বান জানাইছে। মাদক দ্রব্য সরবরাহ নিয়ন্ত্রণের বাবে গৃহ মন্ত্রালয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রকাশ করেছে। আর বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আজি হবলগীয়া প্রি কোয়ার্টার ফাইনেলের এখন খেলত আর্জেন্টিনা ইজিপ্তর মুখোমুখি হব। ইমানতে শেষ হল পরবর্তী মুখ্য বাতৰি নিশা 9:00 শুনিবলে পাব।
2: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান প্ৰচাৰিত হৈছে মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰত 730 কিলোহাৰ্জত আৰু FM বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্জত লগতে নিউজন AIR মোবাইল এপত।
3: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথা তো কি
4: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
3: তার মানে
4: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
3: তাত কি হয়
4: হেরো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ আর তোর যদি BPL কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
3: মানে
4: তোর কারণে সকল বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহায়
3: তেতিয়া হলে
5: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।
2: আকৌ শুনোৱা হওক অনুষ্ঠানত প্ৰথমে শুনাবলৈ লৈছো কুইন দাসৰ কণ্ঠৰ এটি গীত, গীতিকাৰ দিনেশ বৈশ্য, প্ৰযোজনা হায়দৰ আলীৰ।

0: কারণে সদায় বেলেগে হয় ইউরোপীয় খেলার এটা উৎকৃষ্ট উদাহরণ এই মুহূর্তত মোর মতে কবলে গেলে ফ্রান্স
1: ফ্রান্স নিশ্চয়
0: তাতক ভালকে আর ইউরোপিয়ান খেল কোনেও খেলা নাই বা খেলিব নরে স্পেইনের কথালে যদি আহে আপনি যদি কলে সম্ভাব্য চ্যাম্পিয়ন বলে মই এতিয়ালেকে দেখা খেলার ভিতর এখন বাদ দিয়ে স্পেইনের খেল মানে ভাল দেখা নাই। কালিও মই কালি যখন হয়ে গেল সেই খেলো চালো এটা গোল হয়েছে সাবস্টিটিউট এজন আছে আহি মেরিনো বা মেরিটো বলে
2: ফিনিশিং একেবারে নাই
0: নাই আর সেই আগতে সেই টিকি টাকা বলে এটা আসলে সেইটো খেলিছিল এটা সময় এটা কিন্তু সেইটাও নাই এক্সেক্ট মানে অকল পাসর উপর নির্ভর নকরে আর জিতেন দা ফিনিশিং নহলে গল নহলে তাহলে রিজাল্ট নাই রিজাল্ট নহলে ফুটবলত কি লাভ আছে গোটেই ফিল্ডখন কালি এনেকে দুইটা স্পেইন আর পর্তুগালে খেলি আছে দেখিল মানে খেলখন এই যে বহু সময় লিখা যায় উদ্দেশ্যবিহীন ফুটবল বলে উদ্দেশ্যবিহীন ফুটবল বলে আমি সাধারণত পড়িবলে পাও ঠিক কালি খেলখন মই তেনেকুৱা যেন লাগে
1: খেলখনের কিনো উদ্দেশ্য কি ধরব
2: লক্ষ্য করেছেন আপনাদের যে স্পেইনের গোলরক্ষকে মাত্র দুবার হাতে বল স্পর্শ করেছেন
0: কিন্তু তার আগর এখন খেললে যদি আমি উভতি যাও আগদিনা মেক্সিকো আর ইংল্যান্ড কালি রাতিপুয়া
1: মেক্সিকো উত্তেজনাপূর্ণ এখন খেল মানে
0: সেই খেলখনের উত্থান পতন এবার বল ইফালে এবার বল সিফালে 99 সেকেন্ডত বেলিংহামে দুটা গোল দিছে দুই মিনিটের ভিতর একটা গোল পরিশোধ করেছে এখন রঙা কার্ড দুটা পেনাল্টি মানে ফুটবলের ফুটবল উত্তেজনা আকর্ষণ উত্তেজনার কারণে ফুটবল চাই এক্সাইটমেন্ট থাকে সেই এক্সাইটমেন্ট বা উত্তেজনাটো কালি আমি
1: সেইখন খেলত দেখিছিলোঁ শেষ মুহূর্তলৈকে আমি গম পোৱা নাই যে কোনটো দল জিকিব
0: হয়
1: বিজয়ী হব
0: একেবারে শেষ মুহূর্তলৈকে সেইটো কোনো ধারণা কৰিব পৰা নাই সেই খেলখন খুব ভাল লাগিছে আর্জেন্টিনায় ভাল খেলি আছে তাৰমানে এতিয়া আমি চাই চাই চাই চাই এনেকুৱা হৈছে ইউরোপৰ খেলেই আমাৰ ভাল লগা হৈ আহিছে কাৰণ তেওঁলোকে খুব নিখুঁত পাছ দিয়ে
1: হয়
0: এইটো জ্যামিতিক
1: জ্যামিতিক খুব জ্যামিতিক খেলা
0: জ্যামিতিক খেলা খেলে নিখুঁতভাবে তেওঁলোকে পাছ দিয়ে
1: বক্সর ভিতর পাস বিলাক একেবারে নিখুঁত ভাবে
0: বক্সর ভিতর ফিনিশিং যেটা দিয়ে সেটা পাস এটা দিয়ে দিয়ে কিন্তু আমার বেশি ভাল লাগে জিতেন দা আপনি কোক দূরের পর একটা শট লং রেঞ্জার একটা লো যদি একটা গল দিয়ে তেতিয়া যেটা থ্রিল বা শিহরণ থাকে সেই খেলটো একটা সরু সরকে পাস দি গে যদি ফিনিশিং করে সেটুত মানে উত্তেজনা ঠিক আছে গল হয়েছে সেই উত্তেজনাটা আমি বিচারি না পাও
2: আমি রুমারিওর একটা শট আমার এটাও মনত পড়ে 147 কিলোমিটার স্পিডত সেন্টার স্পটর ওসরের পর বাউ ভরিরে একটা কিক লই পেলায় সেই গোলটো জীবনত নাপাহর বোধহয় তেনেকা গোল আরো দেখা পাম না পাম বা বেগামর যেটো আসিলে
0: দূরের পর শট মারি গোল করবেন তেওঁ আসলে একলগতে আপনার রবার্টো কার্লোস আছে
1: রোনাল্ডিনহো
0: আছে রোনাল্ডিনহো বহুত দূরের পর ইংল্যান্ডের বিরুদ্ধে
1: একটা গোল করেছিল আমি আমি লায়নেল মেসির কথাও কব পারো যে তেও মানে ডেড বল সিচুয়েশনত তেও তেনবা ফ্রি কিকর বা গোল করার ক্ষেত্রে
0: হয় সেট পিসত তেও গোল করে পারে আর তেও সেইটো কথা পাতিছো মই কিবা ঠাইটো পহিও চালো তেও কথা তেও বক্তব্য যে তেও কৈছে যে জিমান সেট পিস আমি গললে পরিবর্তন করব পারো সিমানে টিমটো আগবাড়ি যাব পারে কারণ পাস দি গই থাকতে বিপক্ষ পার্টি যেহেতু এটা রক্ষণ আজিকালি বহুত গুরুত্ব দিয়ে ডিফেন্স প্রত্যেকটা টিমে ডিফেন্স
1: দেখা গেছে যে মানে মুহূর্ততে 11 জন খেলুয়ে ডিফেন্স
0: হয়
1: 10 জন খেলুয়ে গোলকিপার জন আকো 10 জন আকো আগুয়ে আছে
0: একদম আপনি সসা এক্স্যাক্টলি যেটু হয়েছে আপনি সেটু বর্ণনা করেছে একদম সসা রূপটা আপনি বুঝাইছে মুহূর্ত ভিতরে 10 জন গোলকিপারক ধরি লাস্ট লাইন অফ ডিফেন্স ধরি 11 জন খেলুয়ে বক্সর ভিতর সোমাই থাকে তেতিয়া গোল কেনেকে দিব কিন্তু মানে ভরির অরণ্য বলটো
1: আর এবার আর একটা কথা এখানে আমি মন করছো সাকে আপনি মন করছে যে বহুবিলাক গোল হবলগিয়া শট ভরিত লাগি পেলাই
0: লাগি
1: উভতি আছে বা কোনোভাবে পিনে গেছে বা কর্নার হয়েছে তেনেকুৱা
2: ধরনের কালির খেলখনতে আমি বহুবার তেনেকুৱা দেখিছো আর বাকি সৌরভর কথা লৈ পেলাই মই জেতানি কব বিচাৰিছো ব্রাজিলর যেগুলো প্রশিক্ষক আছিল ইটালি
0: কার্লো আনচেলোত্তি
2: ইউরোপিয়ান শৈলীর ফুটবল তো ব্রাজিল ইন্ট্রোডিউস করিম বলেই আনিছিল যে ইউরোপিয়ান আর লেটিন আমেরিকার মিশ্রণত যেটু পরম্পরাগত যেটো ব্রাজিলৰ ফুটবল, সেই ফুটবলৰ পৰা, কাৰণ তেওঁলোকৰ ফুটবলৰ ষ্টাইলটো সচৰাচৰ বেলেগ, সেইকাৰণে ইউৰোপীয়ান দলবিলাকৰ লগত তেওঁলোক হাৰে প্ৰত্যেকবাৰে।
0: ব্ৰাজিল যোৱা ছখন ৱৰ্ল্ড কাপত এইখনকে ধৰি ইউৰোপৰ দলৰ লগত হাৰি বাহিৰ।